আজ রবিবার, 21শে আষাঢ়, 1948 শকাব্দ, 12ই জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 27শে আষাঢ়, 1433 বঙ্গাব্দ। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5টা বেজে 57 মিনিট হয়ে 10 সেকেন্ড।

0: non-existent license numbers and food business entities allegedly operating under names different from those registered with FSSAI. In the FIFA World Cup, England have advanced to the semi-finals, beating Norway 2-1 at Miami Stadium, Florida this morning. Jude Bellingham's brilliant two-goal display inspired England to come from behind to beat Norway after extra time. In tennis, the 21-year-old Linda Navskova won her maiden Grand Slam title after defeating fellow Czech Karolina Muchová 6-2, 5-7, 6-3 in the Wimbledon women's singles final at Centre Court, London last night. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েব 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:30 আজকের চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য, বর্ষায় পোকামাকড়ের উপদ্রব, এ বিষয়ে বলবেন ডাক্তার কৌশিক লাহিড়ী। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও সৌরভ সাহা। রবীন্দ্রসঙ্গীত 7:45 শিল্পী সুবিনয় রায়। 8:00 বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী তরুণ চক্রবর্তী। বাংলা ছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9:00, 9:25 বিচিত্র সংবাদ, 9:30 শিশুমহল উপস্থাপনায় হৈমন্তী দে, 10:30 গানের ভেলা উপস্থাপনায় শ্রীতমা মিত্র। জুয়ানির অনুষ্ঠান 21 সাহিত্য, 11:00 উপস্থাপনায় সৈকত গুপ্ত ও চয়নিকা ধারা। বেলা 12:00 সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 লোকগীতি আকাশলীনা আমিনের কণ্ঠে। 12:33 গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান, 2:00 আধুনিক গানের অনুরোধের আসর। 2:30 নাটক সুখা ঝিঙ্গা ফুল, রচনা বিজয় ভট্টাচার্য, বেথা নাট্যরূপ রফি উদ্দিন, প্রযোজনা দীপক চন্দ্র পোদ্দার। গীতাঞ্জলি প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রোহিত গোস্বামী, 5:30 যুবানীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে উপস্থাপনায় সুপ্রীতি আদক, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6:38 যাত্রা অনুষ্ঠান পদ্মাপাড়ির ইতিহাস, রচনা সজল কুমার দাস, পরিবেশনা নিউ তরুণ অপেরা, সমীক্ষা 7:30, 8:00 সবিনয় নিবেদন উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 8:30 নানা রঙের গান, 8:55 এ মাসের গান শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। 9:00 শিক্ষাঙ্গন থেকে মহাকালী উচ্চ বালিকা বিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সম্পূর্ণা চক্রবর্তী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দময়ন্তী দত্ত, 9:45 লোকগীতি শিল্পী আকাশলীনা আমিন। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় শুনবেন কণ্ঠসঙ্গীত শিল্পী কুমার মর্দুর। 11:00 হাওয়াইন গিটার বাজি শোনাবেন শিল্পী প্রভা দাস। সঞ্চিত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরেই সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন ধ্রুপদ শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দময়ন্তী দত্ত। 6:35 রামচরিত মানস, 6:45 ভক্তিগীতি শিল্পী সংঘমিত্রা মিশ্র। যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত, 7:10 উপস্থাপনায় অর্পিতা পাল, 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর বাগধারা উপস্থাপনায় সুলাক্ষণাপন পর্বত, 9:00 গিটার বাজিয়ে শোনাবেন শিল্পী প্রভা দাস, 9:20 লোকগীতি শিল্পী আকাশলীনা আমিন, 9:40 রাজধারা, 10:15 আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স নম্বর 111, বেলা 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন উপস্থাপনায় বিনীতা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বেহালা শিল্পী তরুণ চক্রবর্তী। সঞ্চয়িত প্রচারতরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী দময়ন্তী দত্ত, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপাচন্দ, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 লোকগীতি শিল্পী আকাশলীনা আমিন। দর্পণ সাড়ে সাতটায়, উপস্থাপনায় পুনম সিং, আটটায় ছায়াছবির গান, রাত আটটা বেজে 15 মিনিটে নানা রঙের গান।

8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আসাং, উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। শুনলেন, আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কি কি অনুষ্ঠান রয়েছে তার সম্পর্কে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন সুবদ্ধ সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ধ্রুপদ, শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র, প্রথমে রাগ ভৈরব।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনছেন ধ্রুপদ, শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র, এবারই রাগ জগিয়া।

প্রথমে ভৈরব ও পরে যোগিয়া রাগে ধ্রুপদ শুনলেন শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র। সুবর্ধন সঙ্গীতের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দময়ন্তী দত্ত।

রামচরিতমানস শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী সংঘমিত্রা মিশ্র।

0: ভক্তিগীতি শুনলেন শিল্পী সংঘমিত্রা মিশ্র। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। একটু পরেই খবর।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রুয়ন্তাম প্রবাচিকা ঋচা ঝা।

0: 6-2, 5-7, 6-3 in the Wimbledon women's singles final at Centre Court, London last night. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখেই কি আজকে রেডিওটা টিউন ইন করলে, নাকি ইতিমধ্যেই তোমার হাতে গরমা গরম চা বা কফির কাপটা চলে এসেছে? হ্যাঁ জানি আজকে রবিবার, তাই সকালটা আর পাঁচটা দিনের মতন এত তাড়াহুড়োভাবে শুরু হবে না, কারণ আজকে ছুটির দিন। আজকে সকালটা একটু স্লো, একটু নিজের মতন করে, জাস্ট অ্যালার্মটা রোজকার যেটা বারবার আমরা কেটে আবার দিই, সেই স্নুজ করাও হবে না, কিন্তু স্লো মর্নিং, বাট খুব ভালো সুন্দর একটা সকাল আজকে সুন্দরভাবে কাটুক, এটাই চাইব। আমি অর্পিতা একেবারে জীবনী স্টুডিওর ঘড়ি দেখে সকাল সকাল 7:11 বলছে স্টুডিওর ঘড়ি চলে এসেছি তোমার সঙ্গে জমিয়ে গল্প করতে, আড্ডা দিতে আর ভালো ভালো গান শোনাতে। আর আজকে একটা বিশেষ দিন, সেই বিষয়েও কথা হবে তোমার সঙ্গে। তোমার আজকে রবিবারের সকালটা একটু স্লো শুরু হতে পারে, কিন্তু আমার নয়। দেখো আমি কিন্তু একদম ঘড়ির কাঁটা মিলিয়ে তোমার সঙ্গে যেমনটা কথা দিয়ে যাই আর কি, ঠিক চলে আসবো, তাই আবারও চলে এসেছি। আজকে কথা হবে অনেকগুলো বিষয় নিয়ে, থাকবে আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, আর সঙ্গে তোমাকে দেবো একটু রিয়ালিটি চেক। শুধু তোমাকে আমার সঙ্গে থাকতে হবে আগামী টানা 50 মিনিট, হবে অনেক কিছু। আর আজকে যেটা বারবার বলছি, আজকে একটা স্পেশাল দিন, সেই বিষয়েও কথা হবে। কিন্তু এই যেমন সকাল সকাল চা কফির কাপ বা ধরো হাতে নিউজ পেপার ছাড়া সকালটা ঠিক জমে না, ঠিক সেরকমই সুপ্রভাতের আসর কি গান ছাড়া জমজমাট হয় বলো তো? একেবারেই নয় নিশ্চয়ই। আর এত সুন্দর একটা হালকা বৃষ্টি মানে মধ্যে দিয়ে যখন আমি এলাম স্টুডিওতে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, সকালটা বেশ ভালোই লাগছে, কিন্তু ওই গরমটা নেই তো। সেই রকমই একটা মিষ্টি গান, তার মধ্যে আজকে ছুটির দিন, যদি তুমি প্ল্যান করে থাকো তোমার প্রিয় মানুষটাকে নিয়ে আজকে লং ড্রাইভে যাবে, তাহলে তোমার প্লেলিস্টে তো এই গানটা আজকে রাখতেই হবে, যা বাইরে ওয়েদার। তার উপর যদি সেই মানুষটাকে সঙ্গে নিয়ে তুমি একটা লং ড্রাইভের প্ল্যান ইতিমধ্যেই করে ফেলেছো, তাহলে প্লিজ সমস্ত প্ল্যান সেট যখন হয়ে গেছে, এই গানটা যদি না থেকে থাকে ইনক্লুড করে নাও। ও মাই লাভ অমানুষ সিনেমা থেকে কুনাল গাঞ্জাওয়ালা এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে রাখলাম, তারপরেই ফিরে আসছে আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

0: মিষ্টি গান, আর গানের পর আবারও ফিরে এলাম আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর। আর এখন তোমাকে একটু স্কুল লাইফে যদি ফিরিয়ে নিয়ে যাই তাহলে কেমন হয় বলো তো? মানে তোমার মনে আছে সেই হিস্ট্রি বই বা ধরো ম্যাথমেটিক্স, যেই সাবজেক্টগুলো সচরাচর দেখবে কেউ একটা বলে না যে আমার খুব পছন্দের একটা সাবজেক্ট, কারণ প্রচুর যুদ্ধ করতে হতো সেই সাবজেক্টগুলোকে নিয়ে। কারণ হিস্ট্রির কথা বলছি তার কারণ হচ্ছে যে প্রচুর সাল থাকতো, যেই সালগুলোর সঙ্গে নানান ঘটনা জড়িয়ে থাকতো, তো সেই ঘটনা আর প্লাস সাল সমস্ত কিছু গুলে ঘেটে ঘ করেনি এরকম মানুষ খুঁজলে মনে হয় খুব একটা বেশি পাওয়া যাবে না, তার সংখ্যা অনেকটাই কম থাকবে, বেশিরভাগটাই পাওয়া যাবে। কারণ ধরো কোনো একটা, ধরো পলাশের যুদ্ধ, সেই যুদ্ধটা মনে আছে, সাল হয়তো অন্য কিছুর যুদ্ধ লিখে দিলাম, এরকম তো হয়েছে কখনো না কখনো, তাই না? তো যাদের না হিস্ট্রি পছন্দের সাবজেক্ট একেবারেই, আমি তাদের কথা পুরোপুরি বাদ দিয়ে বলছি। এখন আজকে এই দিনটা বিশেষ কারণে ইতিহাসের পাতায় কী কারণে গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে ঠিক সে কথাটাই এখন আমি তোমাকে বলতে চলেছি।
1: আজ এই দিনে
0: শ্যামসুন্দর চক্রবর্তী, যার জন্ম 1869 খ্রিস্টাব্দের 12 জুলাই, ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের বারিঙ্গা গ্রামে তার জন্ম। তার বাবার নাম হরসুন্দর চক্রবর্তী। ছাত্রাবস্থাতেই তার বিপ্লবী অনুশীলন সমিতির সঙ্গে যোগাযোগ ছিল খুব বেশি, কিন্তু সে সময় তার পিতৃবিয়োগের কারণে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার পরেই 1889 থেকে 90 খ্রিস্টাব্দে শিক্ষকতার কাজ তিনি করে ফেলেন। কিছুদিন পর আবার কলকাতায় চলে আসেন। প্রথমে অ্যালোভেদিক স্কুলের শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং প্রতিবেশী নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করে ফেলেন। আর ঠিক সেই পত্রিকাতেই পরে পিপল অ্যান্ড প্রতিবেশী নামে দ্বিভাষিক পত্রিকায় সেটা রূপান্তরিত হয় এবং সেই পত্রিকা তারপর প্রত্যেকের মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে। যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ, যার জন্ম আজকের দিনেই অর্থাৎ 12 জুলাই 1845, মৃত্যু 12 জুন 1904, তিনি ছিলেন 19 শতকের ভারতীয় বাঙালি সংস্কৃত পণ্ডিত, চিন্তাবিদ এবং সাংবাদিক, সঙ্গে ছিলেন জনপ্রিয় জীবনী গ্রন্থের প্রণেতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশেষ প্রিয়পাত্র ছিলেন তিনি। 13 বছর বয়সে সংস্কৃত কলেজে ভর্তি হন। তারপর সেখানে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কলেজের অধ্যক্ষ হিসেবে পান, আর সহপাঠী হিসেবে পান বিজয়কৃষ্ণ গোস্বামী ও শিবনাথ শাস্ত্রীকে। 1872 খ্রিস্টাব্দে সংস্কৃতে এমএ পাশের পর তিনি ও শিবনাথ শাস্ত্রী বিদ্যাভূষণ উপাধি লাভ করেন। আজকের মতো আজ এই দিনের কথা এখানেই শেষ করলাম। এবার আবারও গানে ফিরে যাওয়ার পালা, আর গানে যখন ফিরবো বলছি তখন আবারও একটা মিষ্টি গান, গানের পর আবারও ফিরে আসব। কিন্তু এখানে একটা গানে গানে কিন্তু অরিজিৎ সিং প্রশ্ন করেছেন, একটা মিষ্টি প্রশ্ন, সেই প্রশ্নটা কি সেটা গানেই শোনো, তারপর দেখি তো তুমি সেই প্রশ্নের উত্তরটা সঠিক দিতে পারো কিনা। হিরোগিরি সিনেমা থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে তোমার জন্য সাজিয়ে রাখলাম কে তুই বল, তারপর আবারও ফিরে আসছি, তোমার সঙ্গে রয়েছি আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর।

বললাম না গানের ব্রেকে যাওয়ার আগেই অরিজিৎ সিং গানে গানে প্রশ্ন করেছেন, কে তুই বল, আশা করি তুমি জানো আমি কে। আমি অর্পিতা, চলছে সুপ্রভাতের আসর। আর যারা এই মুহূর্তে টিউন ইন করেছো তাদেরকে বলি যে আজকে কিন্তু একটা বিশেষ দিন, যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো বেশ অনেকটা। আর আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ তো বটেই, তবে শুধু এই যে বিশেষ দিন সেটা আমার মনে হয় শুধু একটা দিন বলে সেলিব্রেট করতে হবে না, এই দিনটাকে প্রত্যেকটা দিন আমাদেরকে সেলিব্রেট করা উচিত। আজকে যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা মানুষকে বারবার উঠে দাঁড়াতে শেখায়, সেই শব্দের নাম আশা। হ্যাঁ, আজ ইন্টারন্যাশনাল ডে অফ হোপ, আর এই দিনটা আর এই শব্দটা অনেক মানুষকে যে কতটা অনুপ্রাণিত করে সেটা যাদের সঙ্গে এই শব্দটা জড়িয়ে রয়েছে তারাই জানে। জীবনে যত ঝড়ই আসুক, যত বাধাই সামনে এসে দাঁড়াক না কেন, একটা ছোট্ট আশার আলোই আমাদেরকে কিন্তু এগিয়ে চলার অনেকটা শক্তি দেয়, তাই না? আর সেই আশাকেই সম্মান জানাতে পালিত হয় আন্তর্জাতিক আশা দিবস, অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ হোপ। এবার তোমায় বলি আশা কি। আশা মানে শুধু কোনো ভালো কিছুর অপেক্ষা করা নয়, আশা হলো নিজের ওপর বিশ্বাস রাখা, অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নেওয়ার সাহস পাওয়া। যখন সব কিছু কঠিন মনে হয় তখনও মনে হয় হয়তো আগামীকাল আরও ভালো কিছু হবে, বা যদি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তুমি যাচ্ছ তাহলে এটা ভেবে নাও যে এর থেকেও কিছু খারাপ হওয়ার থেকে খুব অল্পের মধ্যে দিয়ে এই সময়টা তোমার কেটে যাচ্ছে। সেটা হয়তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো না, ঠিক কিছু মাস পর কিছু দিন পর সেটা তুমি বুঝতে পারবে। আর আমাদের রোজকার জীবনে যেটা বললাম যে শুধুমাত্র ইন্টারন্যাশনাল ডে অফ হোপ আজকের দিনের জন্য নয়, ক্যালেন্ডারের পাতায় হতে পারে আজকে 12ই জুলাই, বাট শুধুমাত্র এই দিনটা আজকের জন্য নয়, আমাদের প্রত্যেকটা দিনের সঙ্গে এই আশা কিভাবে জড়িয়ে রয়েছে। আমরা প্রত্যেকেই তো জীবনের কোনো না কোনো সময় ব্যর্থতা বলো, কষ্ট বা হতাশার মুখোমুখি হয়েছি, তাই না? আর কেউ হয়তো পরীক্ষায় ভালো ফল করতে পারেনি, বা চাকরির জন্য অপেক্ষা করছে অনেকদিন ধরে, হয়তো সম্পর্কের কোনো ভাঙন, কিংবা জীবনের নানা রকমের সংগ্রাম, এই সব কিছুর মাঝেও মানুষকে কিন্তু বাঁচিয়ে রাখে ওই একটাই শব্দ, সেটা হলো আশা। আশা আমাদেরকে অনেকটা পথ এগিয়ে যেমন নিয়ে যেতে সাহায্য করে, আশা কিন্তু আমাদেরকে স্বপ্নও দেখায়। আর কঠিন পরিস্থিতি থেকে কিভাবে আমরা বেটার একটা সিচুয়েশনে যেতে পারি সেটার শব্দও যদি আমরা বলি তাহলে সেটা আশাই হয়। এই যেমন ধরো না, সূর্য তো প্রতিদিন অস্ত যাচ্ছে, প্রতিদিন আমরা নতুনভাবে সূর্যকে দেখতে পাচ্ছি, তো

নতুন সকাল যখন বারবার আমাদের কাছে ফিরে আসে, অনেক আশা, অনেক স্বপ্ন, অনেক ভরসা নিয়ে কিন্তু আরও একটা নতুন দিন, নতুন সকাল শুরু হয়। ঠিক তেমনই জীবনের খারাপ সময়টাও একদিন শেষ হয়ে যাবে। আমরা আসলে যখন খারাপ সময়টা চলে সেটা হয়তো 15 দিন বা 20 দিন বা 1 মাস বা 6 মাস চলছে, কিন্তু তারপরে ফাইনালি যখন ভালো একটা সময় আসে সেটাকে আমরা কতজন সেলিব্রেট করি।

সেলিব্রেট করেছিলে, আমরা কি সেই সময়টাকে সেলিব্রেট করতে পারি, নাকি আবার পরক্ষণেই ছুটতে চলে যাই পরের কিছু একটা পাওয়ার উদ্দেশ্যে? সেটাও ভেবে দেখার বিষয় রয়েছে। কিন্তু আজ যদি তোমার জীবনে কোনো একটা কঠিন সময় চলে, তাহলে মনে রেখো এই সময়টাও খুব সুন্দরভাবে কেটে যাবে। নিজের ওপর একটু বিশ্বাস রাখতে হবে, প্রিয়জনের সঙ্গে কথা বলতে হবে, যদি সেখান থেকে কিছু সলিউশন পাওয়া যায়, ছোট্ট ছোট্ট সাফল্যকে সেলিব্রেট করতে হবে। প্রতিদিন নিজেকে নতুন করে শুরু করার একটা সুযোগ তো দিতেই হবে। আমরাই যদি আমরা নিজেদেরকে সুযোগ না দিই, তাহলে আশেপাশের মানুষ বা সামনের মানুষটাই তোমায় কেন সুযোগ দেবে বলো তো? নিজেকেই নিজে আগে ভালোবাসতে হবে, কনফিডেন্স জোগাড় করতে হবে, সুযোগ দিতে হবে, তবেই না সামনের মানুষটা তোমার দিকে হাত বাড়িয়ে দেবে সাহায্যের। সুযোগের হাত ওই মানুষটার থেকে তুমি তখনই এক্সপেক্ট করতে পারবে যখন তুমি নিজেকে পুরোপুরিভাবে তৈরি করে নিতে পারবে, তাই না? কথা বলবো আরও আজকে। ইন্টারন্যাশনাল ডে অফ হোপ, ভীষণ ভালো একটা দিন। আর এই দিনটা আমি আবারও বলছি, শুধুমাত্র আজকের দিন নয়, যেহেতু ক্যালেন্ডারের পাতায় রয়েছে 12ই জুলাই সেলিব্রেট করা হয়, কিন্তু এই শব্দটা, এই দিনটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনোভাবে তো আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে, তাই না? আর এখন যে গানটা তোমার জন্য আমি রেখেছি, ক্যাকটাস ফসিলস এবং লক্ষ্মী ছাড়ার ব্যান্ডের, সেখানেও গানের নাম আমরা হারি না, হারতে পারি না, কারণ হেরে গেলেই তো হয়ে গেল, গেম ওভার, তাই না? তো লড়াইটা করে যেতে হবে, কারণ আগামী দিনের অনেক সুন্দরভাবে থাকার জন্য লড়ে যেতে হবে শেষ পর্যন্ত। গানের পর আবারও ফিরে আসছি, আমি অর্পিতা তোমার সঙ্গে রয়েছি, আর চলছে এখন সুপ্রভাতের আসর, সঙ্গে থাকো।

একবারই তাই গানে গানে ঠিক যেই লাইনটা বারবার বলে গেল যে আমরা হারি না, হারতে পারি না। সত্যিই তো, কেন হারবো বলো তো? মানে যখন একটা কিছু আমরা স্বপ্ন দেখি, সেই স্বপ্নটা পূরণ করার জন্য তো আমাদেরকে লড়াইটা করে যেতে হবে, আর সেই লড়াইটা করার সময় যেই বাধাগুলো আসে, যেই অবস্টাকলসগুলো আসে, সেই সময় হয়তো কিছু মানুষকে পাওয়া যায় না যাদেরকে তুমি এক্সপেক্ট করবে, যেই মানুষগুলো হয়তো থেকে যাবে কিন্তু তারা থাকবে না, কিন্তু লড়াইটা করে যেতে হবে, কারণ ভালো থাকা ভালো রাখার দায়িত্বটা তোমাকে আমাকে আমাদেরকেই তো নিতে হবে, তাই না? একটা সুন্দর সুস্বাস্থ্য পরিবেশ তৈরি করার উদ্দেশ্য নিয়ে যদি নামি তাহলে হয়তো সফল হওয়া যায়। গানের পর আবারও ফিরে এলাম আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর। আর আজকে বারবার যেটা বলছি, একটা বিশেষ দিন, ইন্টারন্যাশনাল ডে অফ হোপ। আর এটা এমন একটা অনুভূতি যেটা মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনেকটা শক্তি দেয়, কঠিন সময়ে সাহস দেয়, আর নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। সেই অনুভূতির নাম হলো আশা। প্রতি বছর 12ই জুলাই সেলিব্রেট করা হয় আন্তর্জাতিক আশা দিবস, মানে ইন্টারন্যাশনাল ডে অফ হোপ। আর এই দিনটার মূল উদ্দেশ্য হলো মানুষকে মনে করিয়ে দেওয়া যে জীবনের নানা চ্যালেঞ্জ, অনিশ্চয়তা কিংবা কঠিন সময়ের মধ্যেও আশার আলো আমাদের এগিয়ে চলার শক্তি হতে পারে। যে সময়টাই হয়তো সত্যিই কাউকে পাশে পাবে না, সেই সময়

নিজেকে নিজেই বিশ্বাস করাতে হবে, আশা রাখতে হবে, ভরসা রাখতে হবে এবং মনে মনে বলতে হবে আমি পারবো। হোপ এমন একটা শক্তি যা শুধুমাত্র ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখায় না, বর্তমানকে নতুনভাবে দেখারও কিন্তু সাহস দেয়। একজন মানুষের জীবনে আশা মানে নতুন সুযোগের অপেক্ষা, নিজের ওপর বিশ্বাস রাখা। আর আজকের এই পৃথিবীতে যেখানে ব্যস্ততা, চাপ আর নানা ধরনের চ্যালেঞ্জে আমাদের চারিপাশটা ঘিরে থাকে সবসময়, সেখানে আশা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটা নতুন দিন এক একটা নতুনের শুরু হতে পারে। ওই যে আমরা বছরের শুরুতে রেজলিউশন নিই না, সেটা শুধুমাত্র যেন সেই দিনটাতেই বন্দী হয়ে না থাকে, বছরের যে কোনো সময়ে, যে কোনো দিনে, যে কোনো মুহূর্তে কিন্তু রেজলিউশন নেওয়া যায়। শুধুমাত্র সেই কন্ট্রোলটা আমাদের নিজেদের মধ্যে রাখতে হবে, আমাদের মাইন্ডটাকে সেই কন্ট্রোলে রাখতে হবে, তাহলেই দেখবে অনেকটা কঠিন পথ ইজি হয়ে গেছে। আর এই দিনের আরও একটা গুরুত্বপূর্ণ বার্তা হলো, আশা শুধুমাত্র নিজের জন্য নয় কিন্তু অন্যের মধ্যেও ছড়িয়ে দেওয়ার একটা বড় দায়িত্ব। একটা ভালো কথা, একটা ছোট্ট সাহায্য বা একটা আন্তরিক সমর্থন কারো কারো জীবনে নতুন শক্তি হয়ে উঠতে পারে। তাই আজকের দিনে একটু সময় নিয়ে ভাবো, কি তোমাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করে, কোন স্বপ্ন তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়, আর কাকে তুমি আজ একটু আশা উপহার দিতে পারো। টাকা দিয়ে সমস্ত কিছু হয়, এটা তুমি আমি আমরা জানি, কিন্তু ওই হেরে যাওয়া একটা মানুষকে বা যে জীবনের একটা লক্ষ্যে পৌঁছতে চাইছে তার কাছে গিয়ে যদি একটু আশা দাও, তাহলে সেটা তার কাছে অনেকটা বড় পাওয়া হয়ে থেকে যায়। মনে রেখো, অন্ধকার যতই গভীর হোক, ছোট্ট একটা আলোর আশা অনেকটা দূরের পথ দেখাতে পারে। কিন্তু আজকে তুমি কারোর জীবনে আশা দেখালে, কাল হয়তো তোমার প্রয়োজনে তুমিও কাউকে তোমার পাশে পাবে। এভাবেই তো জীবনটা এগোয়। আর আজকেই ধরো না, যদি তুমি খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাও আর কেউ তোমাকে কন্টিনিউয়াসলি বলতে থাকে তোর দ্বারা হবে না, তুই এটা পারবি না, এটা খুব কঠিন, তাহলে তুমি যত না বেশি এফোর্ট দেবে তার থেকে অনেকটা বেশি কম দেবে, তো মনোবলটাই তো অনেক বেশি হালকা হয়ে যাবে। কিন্তু যদি একটা মানুষও এইরকম একটা পরিস্থিতিতে তোমার সামনে এসে বলে তুই পারবি কাজটা করতে, তোর দ্বারাই হবে, তাহলে সেই কথাটা তোমাকে যে পরিমাণ বুস্ট আপ করবে সেটা তো শুধুমাত্র তুমিই জানো। তাহলে তুমি যখন এই জিনিসটা এক্সপেক্ট করছো কারোর থেকে কেউ তোমাকে সেই আশাটা দেবে, তাহলে তুমি কেন সেই রকম কোনো মানুষকে আশা উপহার দিতে পারো না যার এই মুহূর্তে সত্যি একটা আশার দরকার। তাহলে জীবন অনেকটা বেশি স্মুথ হয়, মানে টাকা পয়সা দিয়ে তো সাহায্য করাই যায়, মানসিকভাবে বিধ্বস্ত কোনো মানুষকে যদি তুমি একটু সাহায্য করতে পারো, এর থেকে ভালো মনে হয় না আর কিছু হতে পারে। তাই আজকের দিনে একটা প্রতিজ্ঞা করাই যায়, সেটা আর কিছু নয়, যতক্ষণ কোনো না কোনো মানুষকে তুমি মানে ভালো রাখতে পারছো, কারোর খারাপও করো না। কারণ ভালোবাসার যে কথা বা ভালো রাখার যে কথা আমরা সবসময় বলি, সেটা শুধুমাত্র বলেই যেন শেষ না হয়ে যায়, এটার অনেক বেশি দায়িত্ব থাকে। কিন্তু তাই চলো আজকের দিনে একটা প্রমিস করি, নিজের জীবনে আশাটা ধরে রাখবো আর অন্যের জীবনেও আশার আলো জ্বালানোর চেষ্টা করব। কারণ একটা ছোট্ট উৎসাহ, একটা আন্তরিক হাসি বা একটা ছোট্ট মিষ্টি কথা কারোর জীবনে কিন্তু একটা মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা অনেকটা বড় কথা এবং অনেক দামি কথা, মাথায় রেখো। আর এই কথাটার পর মনে হয় খুব বেশি কথা বলার দরকার পড়ে না। আবারও ফিরছি একটা গানে। গানের পর আজকের যুবাণীর সুপ্রভাতের আসরে শেষবারের মতো আমি অর্পিতা ফিরে আসবো তোমার সঙ্গে কথা বলতে। তাই সঙ্গে থাকো, শুনছো তুমি সুপ্রভাত।

আমরা সাধারণত রূপম ইসলাম মানে যেই গানগুলো বুঝি সেই গানের থেকে একটু অন্যরকম একটা গান, আর এই গানটা অনেক দিন পর আজকে আমার প্লেলিস্টে রাখলাম। শুনছো তুমি সুপ্রভাতের আসর, আমি অর্পিতা রয়েছি, আর এই মুহূর্তে যৌবনী স্টুডিওর ঘড়ি বলছে বেজে গেছে 7:50 হয়ে 18 সেকেন্ড হয়ে গেল সময়, মানে হাতে একেবারে সময় শেষের পথে। যেমনটা বলে গেছিলাম গানের পর একেবারে

শেষবারের মতো ফিরে আসবো, আর এখন সময় তোমার সঙ্গে একটা ছোট্ট গল্প ভাগ করে নেওয়ার। গল্প একটু অন্যরকম, কারণ একটা পেন্সিল আজকে তোমাকে অনেকটা বেশি শিক্ষা দিতে পারে। চলো তাহলে শুরু করি। ইংরেজি পরীক্ষায় খারাপ ফল হওয়ার কারণে একটা ছোট্ট ছেলের তার মন খারাপ হয়ে যায়। তার ঠাকুমা তাকে একটা পেন্সিল উপহার দিয়ে বলে, এই পেন্সিলটা তোকে অনেক বেশি শিক্ষা দেবে। সে তখন সেটা বুঝতে পারে না যে একটা পেন্সিল কী করে শিক্ষা দিতে পারে। সে যত বেশি শার্প করছে পেন্সিলটা, সেটা তো ধারালো হচ্ছে, কিন্তু সেই পেন্সিলটা তখন কষ্টও পাচ্ছে। সেটা সেই দিদা তাকে বোঝায়, তাহলে সে যখন এতটা কষ্ট পাচ্ছে কিন্তু সেটা কেন পাচ্ছে? যাতে তুমি সুন্দরভাবে লিখতে পারো, তোমার পেন্সিলটা যাতে শার্প হয়। তাহলে তুমি যখন কোনো পরীক্ষায় হেরে যাচ্ছ বা খারাপ রেজাল্ট করছো, তাহলে তুমি কেন হেরে যাচ্ছ? সেই সময় তুমি কেন তোমার মনের জোর থাকছে না যে আমি আর একটু পড়াশোনা করলে হয়তো এর থেকে বেশি ভালো রেজাল্ট করতে পারি? একদিন সেই বাধাটা তো তুমি অতিক্রম করতেই পারো। সেই দিদা তাকে সেই শক্তিটা দেয়, সেই কথাটা বলে। অবশেষে সেই ছেলেটি ঠিক করলো, হ্যাঁ তাই তো, একটা পেন্সিল যদি তার পেজের লেখার ওপর নির্ধারিত হয়, সেই পেন্সিল থেকে যেই লেখাটা পড়ছে সেই লেখাটার মাধ্যমেই তো সেই ছেলেটা ভালো রেজাল্ট করবে। সে কী লিখছে সেটার ওপর ডিপেন্ড করছে। সেই পেন্সিলের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক একটা ছেলের যে তৈরি হতে পারে, সেটা সেই দিদা তাকে সেদিন বোঝায়। মানে আমাদের চারপাশে কোনো কিছুই কিন্তু তুচ্ছ নয়। আমরা সমস্ত কিছুকে দেখবে চট করে জাজ করে ফেলি। এখনকার দিনে তো অনেক কিছু খুব ইজিলি জাজ করে ফেলা যায়। বাইরের গল্পটা দেখে অনেক কিছু আমরা বুঝে যাই, কিন্তু সেই জার্নিটার মধ্যে দিয়ে যাই না, সেই পরিস্থিতিটার মধ্যে দিয়ে আমরা কখনো হয়তো ফেস করি না, যাই না, বুঝি না, খুব সহজে কিছু একটা কমেন্ট করে ফেলি। তো সেইটা আমার মনে হয় না করে একটু সেই বিষয়টা স্টাডি করে নেওয়া উচিত। তারপর দেখবে তখন মনে হবে যে আর পাঁচটা মানুষ যেই সিচুয়েশনটার মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি তার থেকে অনেক বেশি ভালো আছো। আমরা তো জীবনে অনেক বেশি কমপ্লেন করি যে আমি এটা পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না, কিন্তু আজকে আমার কাছে যেটা আছে বা আমি যেই লাইফটা এই মুহূর্তে লিড করছি, অনেক মানুষ হয়তো সেই স্বপ্নটা দেখছে। তারা যদি এই সুযোগটা পেত, তারা আর কোনো কমপ্লেনই করতো না লাইফের কাছে। আর আজকে যেহেতু ইন্টারন্যাশনাল ডে অফ হোপ, যেতে যেতে এটাই বলবো, আশা কখনো ছেড়ো না। আশা কখনো কাউকে এইভাবে দিও যাতে সেই জীবনের মোড়টা অনেক বেশি ঘুরে যায়, লাইফটা যেন অনেক বেশি সুন্দর হয়। খুব অল্প কয়েকদিনের সময় রয়েছে আমাদের হাতে, তাই যে কটা দিন আছি সুন্দরভাবে ভালোভাবে বেঁচে থাকার চেষ্টাটা করতে পারি এবং আমাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করতে পারি। আজকের মতো একদম সময় শেষ, গানের গানেই রেখে যাব তোমাকে, যেতে যেতে ক্যাকটাসের ভালো থেকো এই গানটা দিয়েই রেখে গেলাম। আবারও কথা হবে নতুন দিনে নতুন সকালে, তোমার সঙ্গে চলে আসবো ঠিক আড্ডা দিতে। আমি অর্পিতা, আজকের মতো টাটা।

এতক্ষণ শুনছিলেন হিন্দি শিক্ষার অনুষ্ঠান বাগধারা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন গিটার বাদন, শিল্পী প্রভা দাস। শুনবেন গিটারে লঘু সুর।

0: এরকম প্রভা দাসের গিটারে শুনছিলেন লঘু সুর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবে লোকগীতি, শিল্পী আকাশ লীনা আমিন। শিল্পীর কণ্ঠে শুনবেন প্রচলিত লোকগীতি।

0: তখন প্রচলিত লোকগীতি শুনছিলেন আকাশলীনা আমিনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: নির্ভরযোগ্য নয় এমন কোন সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না, সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
0: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, একটু পরেই রসধারা।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যে বড় বিনিয়োগ আকর্ষণী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য এক জানালা পদ্ধতি গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগের নীতির পরিবর্তন করে রাজ্য সরকার নিজেই জমি কিনে শিল্প সংস্থাগুলির হাতে তুলে দেবে বলেও তিনি উল্লেখ করেছেন। সরকার ল্যান্ড সিলিং আইনেও পরিবর্তন আনছে। হুগলির ডানকুনিতে গতকাল একটি হোসিয়ারি সংস্থার কারখানা সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এর ফলে বিপুল কর্মসংস্থান হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: সব সরকারি কাজ দিয়ে বেকারত্বের সমস্যা সমাধান করা যায় না। এই সরকার ত্রিস্তরীয় এমপ্লয়মেন্ট দিতে চায়। আগামী কয়েক মাসের মধ্যে 1,00,000 সরকারি চাকরি যেমন হবে, মেধা অনুযায়ী হবে, তার সাথে বেসরকারি বিনিয়োগকারীরা তাদের প্ল্যান্ট এক্সপেনশন করবে, নিউ প্ল্যান্ট লাগাবে, এই প্ল্যান্টকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি তৈরি হবে, তত বেশি করে আমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট তৈরি হবে।
0: একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ মাসের 18-19 তারিখ তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। 18 জুলাই হাওড়া সাঁকরাইলে আমূলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তুতি চলছে বলে পুরসভা সূত্রে জানা গেছে। পুনর্বিন্যস্ত এলাকার ভিত্তিতেই পুরুষ ভোট হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুরো এলাকা পুনর্বিন্যাসের পর নির্বাচনের পক্ষে মত প্রকাশ করেছিলেন। বর্তমানে কলকাতা পুরো এলাকায় 144টি ওয়ার্ড রয়েছে। পুরসভা সার্ভে ও আইন বিভাগ যৌথভাবে এই পুনর্বিন্যাসের কাজ করবে। তারাতলায় গোডাউন বিপর্যয়ের প্রেক্ষিতে শহরে নির্মাণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে গতকাল পুরভবনে এক বৈঠক হয়েছে। কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সেখানে উপস্থিত ছিলেন। পুরসভা সংযোজিত এলাকায় জমি সংক্রান্ত সমস্যা নিরসনে রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। জাতীয় শিক্ষানীতির বাস্তব প্রয়োগ নিয়ে শিক্ষকদের ওয়াকিবহাল করতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। উজ্জীবন চর্চা শীর্ষক এই অনলাইন কর্মশালায় জাতীয় শিক্ষানীতির নানা দিক তুলে ধরা হয়। কর্মশালায় অংশ নিয়ে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, ছাত্রছাত্রীদের কাছে পড়াশুনোকে অভিজ্ঞতা ভিত্তিক, আনন্দময় ও সৃজনশীল করে তোলাই জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য। তিনি জানান, প্রতিটি শিশুর মধ্যে অনন্য সম্ভাবনাকে বিকশিত করা এই শিক্ষানীতির অন্যতম উদ্দেশ্য। আর্থিক তছরূপ, প্রতারণা সহ একাধিক মামলায় পুরুলিয়া তৃণমূল কংগ্রেস পরিচালিত জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ওই দলেরই দুই নেতা কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং চরণ পাহাড়ি দাসকে। আজ তাদের পুরুলিয়া আদালতে তোলা হবে। দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ফের শুরু হয়েছে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ। 2021-এর পর দুর্নীতির অভিযোগে এই জেলায় প্রকল্পটির কাজ স্থগিত রাখা হয়। কেন্দ্রীয় সরকারের ভিবিজি রামজি প্রকল্পের আওতায় 125 দিনের কাজের সুবিধা পাবেন এই জেলার গ্রামীণ এলাকার মানুষ। প্রাথমিকভাবে সাগর ব্লকের গঙ্গাসাগরের কমলপুর এলাকায় নতুন প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে এলাকার দিনমজুর এবং প্রান্তিক মানুষের উপকার হবে বলে স্থানীয় বিধায়ক জানিয়েছেন। রাজ্যে সর্বত্র আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে কয়েকটি জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন।
2: ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকছে 12-13 তারিখে এবং 14-15 বাদ দিয়ে 16 ও 17 তারিখে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা 12 তারিখ, তারপর 13-14 ভারী বৃষ্টির সম্ভাবনা, 15-16 ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, আবার 17 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা।
0: সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কমিশনার অফ রেলওয়ে সেফটির স্বয়ংক্রিয় ট্রেন চালনা ব্যবস্থা ইটিও পরিদর্শনের কারণে আজ কলকাতা মেট্রোর গ্রিন লাইনের ট্রেনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। এই সেকশনে আজ সকাল 9টার পরিবর্তে পরিষেবা বিকেল 4:30 শুরু হবে। তবে টার্মিনাল স্টেশন থেকে শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। গতরাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড নরওয়েকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।

0: এতক্ষণ আধুনিক গান শুনছিলেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বৃন্দগান শিক্ষার আসর। শুনবেন একটি উড়িয়া গান, গীতিকার কে সি পানিগ্রাহী।

0: यह गाना तुम भी गाओ, अपने भाई बहनों से गवाओ तथा स्कूल में भी गाओ। नमस्कार।
1: এরকম বৃন্দগান শিখার আসরে শুনছিলেন একটি ওড়িয়া গান, গীতিকার কে সি পাণিগ্রাহী। শেষ হল বৃন্দগান শিখার আসর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন দেশাত্মবোধক গান পরিবেশনায় ক্যালকাটা ইয়ুথ কোয়ার।

এতক্ষণ শুনছিলেন দেশাত্মবোধক গান ক্যালকাটা ইউথ কোয়ারের পরিবেশনায়, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনলেন বেহালা সুত সারঙ্গ রাগে। বাজিয়ে শোনালেন শিল্পী তরুণ চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সঞ্জীব রায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দময়ন্তী দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় পুনম সিং।

শুনলেন লোকগীতি আকাশ নীলা আমিনের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় পোনাম সিং।

দর্পণ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনা করলেন পুনম সিং। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন হিন্দি ছবির গান। প্রথম গানটি পতিতা ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং হেমন্ত কুমারের যুগ্ম কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। আর্জেন্টিনা ইংল্যান্ড বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবল আজ শুরু হয়েছে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে পরাজিত করেছে। জ্যানিক সিনার ও আলেকজান্ডার জেরেভ আজ উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসে মুখোমুখি হচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ইংল্যান্ড স্পেন ও ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজ কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে দেয়। 10 মিনিটে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার। এরপর 67 মিনিটে সুইজারল্যান্ডের ড্যান এন্ডোয়ে সমতা ফেরান। নির্ধারিত সময় খেলা 1-1 থাকার পর অতিরিক্ত সময়ের 112 মিনিটে আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ এবং সংযুক্ত সময়ে লাউতারো মার্টিনেজ গোল করে দলকে জিতিয়ে দেন। আগামী 14 জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের ও 15 জুলাই স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামস 25 বছর বয়সে প্রয়াত হয়েছেন। সেদেশের পুলিশ বিভাগ জানিয়েছে, গতকাল সকালে কেপটাউনের উপকণ্ঠের এলাকা শর্টস চেকলুফের একটি বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধারের পর তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। উল্লেখ্য, 2022 সালে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটে জেডেন অ্যাডামসের। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের 3টি ম্যাচই খেলেছিলেন তিনি। ভারতের পুরুষ ফুটবল দল বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2টি প্রদর্শনী ম্যাচ খেলবে। 12 ও 15 নভেম্বর ম্যাচ দুটি হবে। অকল্যান্ডে হবে প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচটি হবে ক্রাইস্ট চার্চে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন। সফরের মাঝেই দুদেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে 100 বছরের সম্পর্ক উদযাপন উপলক্ষে ম্যাচের কথা ঘোষণা করা হয়। এই প্রথম ভারতীয় ফুটবল দল নিউজিল্যান্ড সফরে যাবে। গতবারের বিজয়ী ইস্টবেঙ্গল জয় দিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করেছে। আজ নিজেদের মাঠে ইস্টবেঙ্গল 3-0 গোলে জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দেয়। ইস্টবেঙ্গলের পক্ষে জেসিন টিকে, জোসেফ জাস্টিন ও মোহাম্মদ বেলাল গোল করেছেন। এদিকে ইস্টবেঙ্গল মাঠে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতি বছরের কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, মেহতাব হোসেন, দীপঙ্কর রায় প্রমুখ। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রীর হাতে তাঁর নামাঙ্কিত লাল হলুদ জার্সি তুলে দেওয়া হয়। এবছরের কলকাতা ফুটবল লিগ প্রাক্তন অলিম্পিয়ান ফুটবলার সাহু মেওয়ালালের নামে নামাঙ্কিত করা হয়েছে। তাঁর নামে একটি ডাকটিকিটের এদিন আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। মোহনবাগান সুপার জায়ান্ট আগামীকাল তাদের প্রথম ম্যাচে পাঠচক্রের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 4:30। সল্টলেকের সাই কেন্দ্রে 4 দিনের 74তম রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। সার্বিকভাবে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল, রানার্স আপ মোহনবাগান। 19টি জেলার 1,000

0: 425 জন প্রতিযোগী এবার অংশ নিয়েছিলেন। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে ইতালির জ্যানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। গতবারের চ্যাম্পিয়ন শীর্ষ বাছাই সিনারের কাছে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্ল্যাম ও দ্বিতীয় উইম্বলডন খেতাব জয়ের হাতছানি। অন্যদিকে দ্বিতীয় বাছাই জেরেভের প্রথম বাছে প্রথমবার উইম্বলডন খেতাব ও তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ। এদিকে মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হানিউ ও ফরাসি ক্রিস্টিনা মলাদেনোভি জুটি ব্রাজিলের লুইসা স্তেফানি ও কানাডার গ্যাব্রিয়েল দাব্রোস্কি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হানু মলাদেনোভি জুটি 6-3, 7-5 সেটে স্তেফানি দাব্রোস্কিকে হারিয়ে দেয়। অন্যদিকে গতকাল লন্ডনের সেন্টার কোর্টে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে স্বদেশী ক্যারোলিনা মুচোভাকে 6-2, 5-7, 6-3 সেটে পরাজিত করে চেক প্রজাতন্ত্রের 21 বছর বয়সী লিন্ডা নিস্কোভা তার প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। লর্ডসে মহিলাদের একমাত্র টেস্টে জয়ের জন্য ইংল্যান্ড 74 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছে। শেষ পাওয়া খবরে ইংল্যান্ড 1 উইকেটে 6 রান করেছে। টেস্টের তৃতীয় দিনে আজ ভারত 7 উইকেটে 341 রান করে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। যস্তিকা ভাটিয়া 113, স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। ঋচা ঘোষ 50 রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের সোফি এক্লেনস্টোন 5টি উইকেট নেন। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস 170 রানে শেষ হয়। ভারতের হয়ে 5 উইকেট নিয়েছেন ক্রান্তি গৌর। উল্লেখ্য, প্রথম ইনিংসে ভারত করে 285 রান। আইসিসি হল অফ ফেমে জায়গা পেলেন ভারতের পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি, ইংল্যান্ডের তারকা ব্যাটার কেভিন পিটারসেন এবং ভারতের মহিলা ক্রিকেটার অঞ্জুম চোপড়া। আইএসএসএফ শটগান বিশ্বকাপে মহিলাদের ট্র্যাপ শুটিং বিভাগে ভারতের নিরুধন্দা সোনা জিতেছেন। চলতি বছরে শটগানে আন্তর্জাতিক মঞ্চে ব্যক্তিগত বিভাগে ভারতের এই প্রথম সোনা জয়। ভারতের গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ান ষষ্ঠ লা প্লাঁ ওপেন দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। ফ্রান্সের লা প্লাঁ শহরে আয়োজিত 7 দিনের এই প্রতিযোগিতায় অপরাজিত থেকে শিরোপা জিতেন ইনিয়ান। খেলার খবর শেষ হলো, এরপরের খবর শুনুন রাত 10টায়।
1: এখন নানা রঙের গান, প্রথমে নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন নজরুল গীতি। ফিরোজা বেগমের পর এবারের শিল্পী পুরবী দত্ত।

নানা রঙের গান অনুষ্ঠানে শুনলেন নজরুল গীতি। এবার আধুনিক গান, প্রথম গানটি দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: কপালে সিঁদুর সিঁদুর।
1: নানা রঙের গান অনুষ্ঠানে শুনছেন আধুনিক গান। দ্বিজেন মুখোপাধ্যায়ের পর এবারের শিল্পী যুথিকা রায়।

যুথিকা রায়ের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হল আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণী আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা ভারত অস্ট্রেলিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করব। দুটি দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারিত হয়েছে, সেই প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা করা হবে। আজকের আলোচনায় অংশ নিয়েছেন প্রাক্তন রাষ্ট্রদূত অশোক সজ্জনহার এবং সঞ্চালনায় আছেন শুভশ্রী মহাপাত্র। শুভশ্রী মহাপাত্র বলছেন, এবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্বে তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের প্রধানমন্ত্রীর আলোচনা নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন রাষ্ট্রদূত অশোক সজ্জনহার। সজ্জনহারজি, আকাশবাণী স্টুডিওতে আপনাকে স্বাগত। অশোক সজ্জনহার বলছেন, অনেক ধন্যবাদ আপনাদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুভশ্রী মহাপাত্র প্রশ্ন করছেন, অশোক সজ্জনহারজি, পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত ও অস্ট্রেলিয়া তাদের মধ্যে জ্বালানি নিরাপত্তা স্থিতিশীল রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। পশ্চিম এশিয়ায় নতুন করে গড়ে ওঠা স্নায়ুর চাপের প্রেক্ষিতে উভয় দেশের জ্বালানি নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে, তখন এই ক্ষেত্রটি কতটা গুরুত্বপূর্ণ? এর উত্তরে অশোক সজ্জনহার বলছেন, সমগ্র বিশ্বের প্রেক্ষাপটে জ্বালানি নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ভারত অবশ্যই এতে বিশেষভাবে প্রভাবিত, কারণ অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে আমাদের প্রায় 90% এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি আমদানির ক্ষেত্রে প্রায় 60% অন্য দেশগুলির উপর নির্ভর করতে হয়। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং অন্যদিকে ইরান গভীরভাবে জড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে বাধা সৃষ্টির ফলে তেল সরবরাহে বিঘ্ন ঘটছে। শুধু ভারত নয়, গোটা বিশ্বের অসংখ্য দেশ এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ প্রায় 20% বন্ধ হয়ে গেছে। কাজেই জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিশ্বের প্রায় সমস্ত দেশ অগ্রাধিকার দিয়েছে, বিশেষ করে যাদের নিজস্ব গ্যাস এবং জ্বালানি সংগ্রহ ভাণ্ডার নেই। এই প্রসঙ্গে বলতেই হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে

জ্বালানি খাতে সহযোগিতা অত্যন্ত শক্তিশালী। ভারত অস্ট্রেলিয়া থেকে প্রচুর পরিমাণে কয়লা আমদানি করে। এই কয়লা দেশের বিদ্যুৎ উৎপাদনে ভীষণ গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, রেলওয়ে এবং অন্যান্য পরিবহন ক্ষেত্রেও এই কয়লা ব্যবহৃত হয়। এছাড়াও ভারত প্রচুর পরিমাণে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি করে। কাজেই জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে সরবরাহ শৃঙ্খল চাঙ্গা রাখতে চেয়েছে। অন্যদিকে ভারত এই এলপিজি ব্যবহার করে। ভারত অপরিশোধিত তেল শোধন করে তা আবার অস্ট্রেলিয়ায় সরবরাহ করে। কাজেই দুটি দেশ একে অপরের সহযোগিতার উপর নির্ভরশীল। অন্যদিকে পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ক্ষেত্রেও ভারত ও অস্ট্রেলিয়া তাদের সহযোগিতা প্রসারিত করেছে। কারণ পরিবেশবান্ধব জ্বালানির ক্ষেত্রে দুটি দেশই গোটা বিশ্বের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। কারণ জ্বালানি নিরাপত্তার উপরই অনেক কিছু নির্ভর করে, এমনকি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে জ্বালানির ব্যবহার। সুতরাং এটি এমন একটি ক্ষেত্র যেখানে উভয় দেশই সহযোগিতা করছে। শুভশ্রী মহাপাত্র এবার জানতে চাইছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে যৌথ সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে ভারত স্পষ্ট করে বলেছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই নতুন দিল্লি অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম আমদানি করতে দায়বদ্ধ। আসুন আমরা এবার শুনে নিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। তিনি বলছেন, ভারত শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু শক্তি ব্যবহার করে। আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সি IAEA এই ব্যাপারে যথাযথ বিবৃতি দিয়েছে। 2015 সালে ভারত অস্ট্রেলিয়ার পরমাণু সহযোগিতা চুক্তি IAEA-র তত্ত্বাবধানেই সম্পন্ন হয়েছে। এর গুরুত্ব সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলুন। অশোক সজ্জনহার বলছেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দুটি দেশ 2015 সালে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়। এ ব্যাপারে ভারতে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রে অস্ট্রেলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। উল্লেখ্য, এই চুক্তি স্বাক্ষরের সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ছিলেন টনি অ্যাবট। ইতিমধ্যে আমরা বেশ কিছু সময় পেরিয়ে এসেছি, তবে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া থেকে কোনো ইউরেনিয়াম সরবরাহ হয়নি। কাজেই এবারের প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাদের মধ্যে পুনর্ব্যবহারযোগ্য শক্তি বিষয়ে আলোচনা হয়। কাজেই শক্তির বিকল্প উৎস সন্ধানে ভারতের ভূমিকা রয়েছে। কারণ ভারতের নিজস্ব জ্বালানির উৎস পর্যাপ্ত নয়। শুধু তাই নয়, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিবর্তে অচিরাচরিত শক্তির উৎস সন্ধানে ভারত অস্ট্রেলিয়া একসঙ্গে পথ চললে জলবায়ু পরিবর্তনের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে তা অত্যন্ত কার্যকর হয়ে উঠবে। এদিকে অস্ট্রেলিয়ায় আছে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম ভাণ্ডার। এই ইউরেনিয়াম ভারতে সরবরাহ হলে শুধু আমাদের দেশই উপকৃত হবে না, অস্ট্রেলিয়ার কাছে সেটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত কাজাখস্তান, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, নাইজের মতো দেশের কাছ থেকে ইউরেনিয়াম আকরিক আমদানি করে। এ ব্যাপারে অস্ট্রেলিয়া ভারতের ঘনিষ্ঠ সহযোগী হয়ে উঠলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিনিময় প্রক্রিয়া আরও সক্রিয় হয়ে উঠবে। শুভশ্রী মহাপাত্র এরপর জানতে চাইলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার সময় ভারত মেড ইন ইন্ডিয়ার প্রসঙ্গটি তোলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বক্তব্য রাখার সময় অস্ট্রেলিয়া ভারত অর্থনৈতিক ফোরামের পথচিত্রের প্রসঙ্গ তোলেন। তিনি অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীদের ভারতে আমন্ত্রণ জানান, ভারতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের বাড়তি সুযোগ সম্পর্কে অবহিত করেন। আমাদের বলুন, কোন কোন ক্ষেত্রে উভয় দেশ একসঙ্গে কাজ করতে পারে? শুভশ্রী মহাপাত্রের প্রশ্নের জবাবে অশোক সজ্জনহার বলছেন, হ্যাঁ, দুটি দেশ একসঙ্গে কাজ করার ক্ষেত্রে একাধিক ক্ষেত্র রয়েছে। বাস্তবিকই প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের প্রশংসা করেছেন, তাঁরা যাতে ভারতে বিনিয়োগ করে সে ব্যাপারে অনুরোধ করেছেন। এই ব্যাপারে অস্ট্রেলিয়ার কাছ থেকে তাৎক্ষণিক সাড়াও মিলেছিল। ভারতের অর্থনীতিতে 500 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগের
সম্ভব।

দেখা দিচ্ছে। এই অর্থ পরিকাঠামো, সড়ক নির্মাণ, বিমানবন্দর তৈরি, সেতু নির্মাণে ব্যবহৃত হবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে ভারত বস্ত্র সামগ্রী, চর্মজাত দ্রব্য, জুতো এবং পেট্রোলজাত দ্রব্য সামগ্রী অস্ট্রেলিয়ায় রপ্তানি করছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ সহযোগিতার মতো একাধিক ক্ষেত্রে উভয় দেশ সহযোগিতা

পরবর্তীকালে এটি মুক্ত বাণিজ্য চুক্তিতে প্রবেশ করলে উভয় দেশ লাভবান হবে। ভারত বর্তমানে তার রপ্তানি বাণিজ্য অস্ট্রেলিয়ায় বৃদ্ধি করেছে। গোটা বিশ্বে ভারতের রপ্তানি গত 4 বছরে 40% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শুধু অস্ট্রেলিয়াতেই ভারতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে 200%। কাজেই দুটি দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি এখন হ্রাসের দিকে। সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি ভারত অস্ট্রেলিয়ার বাণিজ্য সংহতি বৃদ্ধি করবে। পরিষেবা এবং বিনিয়োগ উভয় ক্ষেত্রেই শুল্কের বাধা দূর হলে বাণিজ্যে গতি সঞ্চার করবে। কাজেই ভারত অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্ব বিনিয়োগ অংশীদারিত্ব উচ্চ মাত্রায় পৌঁছলে উভয় দেশই লাভবান হবে। শুভশ্রী মহাপাত্র এরপর জানতে চাইছেন, মাননীয় রাষ্ট্রদূত সজ্জনজি, পরিচ্ছন্ন জ্বালানির ক্ষেত্রে অস্ট্রেলিয়া কিভাবে ভারতকে সহযোগিতা করতে পারে বলে আপনার মনে হয়? অশোক সজ্জনহার বলছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে পরিচ্ছন্ন জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জলবায়ু পরিবর্তন গোটা বিশ্বে ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভারত এই জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের সার্বিক প্রয়াস চালাচ্ছে। G20 দেশগুলির বৈঠক বলে নয়, 2015 সালে প্যারিস চুক্তি রূপায়ণেও ভারত জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে একাধিক প্রস্তাব রেখেছে। ভারত ইতিমধ্যে জাতীয় স্তরে যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তা উল্লেখ করার মতো। 2030 সালের মধ্যে সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ভারত দায়বদ্ধ। কাজেই এই ব্যাপারে ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে একসঙ্গে কাজ করতে পারে। যেমন সৌরশক্তি, বায়ুশক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন নিষ্ঠার সঙ্গে কাজ করছে। কাজেই ভারত ও অস্ট্রেলিয়া প্রযুক্তিগত দিক দিয়ে এই বিষয়গুলিতে আরও ফল পেতে একযোগে সহযোগিতা করতে পারে। কারণ প্রযুক্তিতে অস্ট্রেলিয়া কিছুটা হলেও এগিয়ে আছে, অন্যদিকে দক্ষতার দিক দিয়ে ভারত পিছিয়ে নেই। উভয় দেশ অংশীদারিত্বের ভিত্তিতে আগামী দিনে পথ চললে লাভবান হবে। শুধু ভারত ও অস্ট্রেলিয়ায় নয়, অবশিষ্ট বিশ্ব এখন থেকে লাভবান হবে। শুভশ্রী মহাপাত্র এরপর প্রশ্ন করছেন, উভয় নেতা বলেছেন ভারত অস্ট্রেলিয়া একটি নির্দিষ্ট লক্ষ্যের ভিত্তিতেই সার্বিক কৌশলগত অংশীদার। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সমৃদ্ধ ও মুক্ত করার তাগিদে কাজ করবে। এই ব্যাপারে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক পথচিত্র দুটি দেশই তৈরি করেছে। এই প্রসঙ্গে আপনার মত কি? উত্তরে অশোক সজ্জনহার জানাচ্ছেন, হ্যাঁ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা কৌশলগত দিক দিয়ে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ। নিরাপদ, শান্তিপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দুটি দেশের কাছেই প্রয়োজনীয়। বিশেষ করে ভারতের বাণিজ্যের কাছে এর গুরুত্ব অপরিসীম। ভারত দক্ষিণ চীন সাগরের মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির সঙ্গে 60% বাণিজ্য করে, কাজেই সামুদ্রিক নিরাপত্তা অত্যন্ত জরুরি। এই প্রেক্ষিতে আন্তর্জাতিক নিয়ম মেনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ করতে দুটি দেশকে এগিয়ে আসতে হবে। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত ও অস্ট্রেলিয়া এমনকি ইন্দোনেশিয়া পর্যন্ত এ ব্যাপারে নির্ভরশীল। অস্ট্রেলিয়া আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া সফর করেছেন। তার আগে জাপানের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিও ভারত সফরে এসেছেন। এই সবকটি দেশই ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের। কাজেই শান্তি, নিরাপত্তা, জাহাজ চলাচলের স্বাধীনতা সব ক্ষেত্রেই সহযোগিতার প্রয়োজন আছে। কারণ আমরা জানি চীন মাঝে মধ্যে এই অঞ্চলে অতি সক্রিয় হয়ে ওঠে। কাজেই আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে সহযোগিতার এক নতুন যুগের সৃষ্টি হয়েছে, যা এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা এবং স্বাধীনতা সুনিশ্চিত করবে। শুভশ্রী মহাপাত্র এরপর বলছেন, মাননীয় সজ্জনজি, প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যুত্তরে অশোক সজ্জনহার বললেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরও ধন্যবাদ জানাই। আকাশবাণী
আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা ভারত

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভিয়েতনামের ফুকো দ্বীপে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ভারতীয় পর্যটকের দেহ হোচিমিন সিটিতে নিয়ে যাওয়া হয়েছে, এরপর ভারতে নিয়ে আসা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নিরাপদে নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আজ সকালে আবার ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। ভারত ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে। উদ্ধার কাজে সহায়তার জন্য ওমানের প্রশংসা করেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। কাতারের প্রাক্তন আমিরের প্রয়াণে ভারতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ ইতালির জানিক সিনার জার্মানির আলেকজান্ডার জেরেভের মধ্যে খেলা চলছে। মহিলাদের ডাবলসের ফাইনালে চীনের গুয়ো হান্নু ও ফরাসি ক্রিস্টিনা ম্লাদেনোভিচ জুটি খেতাব জয় করেছে। আছে বিস্তারিত খবরে। ভিয়েতনামের ফুকো দ্বীপে পর্যটকদের জলযান দুর্ঘটনায় যে 15 জন ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন, তাদের মরদেহ হোচিমিন সিটিতে নিয়ে আসা হয়েছে। ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে, প্রয়োজনীয় কাজকর্মের পর দেহগুলি ভারতে নিয়ে আসা হবে। দ্রুত একাজ সম্পন্ন করতে দূতাবাসের কর্মীরা ভিয়েতনামী কর্তৃপক্ষের সঙ্গে দিন রাত কাজ করে চলেছেন। দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উদ্ধার হওয়া 17 জন ভারতীয় পর্যটকের মধ্যে 16 জন এখন দেশের পথে, একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। আচমকা ঢেউয়ের ধাক্কায় 4 জন ক্রু সদস্য সহ 36 জন পর্যটক নিয়ে জলযানটি ডুবে যায়। 21 জনকে উদ্ধার করা হয়। 2 জন মহিলাসহ 15 জন পর্যটক এই দুর্ঘটনায় প্রাণ হারান। নিহতদের মধ্যে 10 জন তামিলনাড়ু, 3 জন অন্ধ্রপ্রদেশের এবং 2 জন কেরালার। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং এই দুর্ঘটনা তদন্তের নির্দেশ দিয়ে কারা এর জন্য দায়ী তা খুঁজে বের করতে বলেছেন। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখার কথা ঘোষণা করলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, আইন মেনে চলাচলের জন্য সকল জলযানের ক্ষেত্রেই হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক বৈঠকের পরই সেন্ট্রাল কমান্ডের এই বিবৃতি। সেন্ট্রাল কমান্ড জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতে আর নেই। 800-র ওপর তেলবাহী জাহাজ ওই প্রণালী দিয়ে গত 2 মাসে চলাচল করেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আজ আবার নতুন করে ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজের ইরানের আক্রমণের পর তারা এই বিমান হামলা শুরু করে। এই হামলার পরে জাহাজটিতে আগুন ধরে যায়। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের প্রায় 140টি সামরিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ড্রোনের সাহায্যে এই আক্রমণের কেন্দ্রগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরানের জবাবে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ GFX গ্যালাক্সির ওপর হামলার নিন্দা করেছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে, জাহাজটিতে থাকা 11 জন ভারতীয় নাগরিকের 10 জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে, এক ভারতীয়র খোঁজ পাওয়া যাচ্ছে না। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রেখেছে এবং উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। এদিকে ভারত উদ্ধার কাজে সহায়তা করার জন্য ওমান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বৃদ্ধি পাওয়ায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আহমেদাবাদে আহমেদাবাদ পুর নিগমের 405 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি এই উপলক্ষে এক পের মাকে নাম কর্মসূচির সূচনা করেন। শ্রী শাহ তার গান্ধীনগর লোকসভা কেন্দ্রের 1,25,00,000 বেশি চারাগাছ রোপণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক জনসভায় বলেন, 2029

0: 2024 সাধারণ নির্বাচনের আগে এই অঞ্চলের 20% সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের জন্য নাগরিকদের কাছে আহ্বানও জানান তিনি। এছাড়া গুজরাটের গান্ধীনগরে এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট কমিটি APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন সবজি উৎপাদন ক্ষেত্রের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রকের তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানে শ্রী শাহ এক পের মাকে নাম প্রকল্পের অধীনে চারাগাছ রোপণ করবেন এবং APMC-র অমৃত মহোৎসব উপলক্ষে একটি স্মারক প্রকাশনার আনুষ্ঠানিক উন্মোচন করবেন। এই অনুষ্ঠানে শ্রী শাহ দহেগম APMC বোর্ডের সদস্যদের সঙ্গেও মত বিনিময় করবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আগামীকাল থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আরএন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আগামীকাল থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন আইন চালু হলে রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি বা সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিক দিক দিয়ে সচেতন ও আত্মনির্ভর করে তুলতে স্কুল স্তর থেকেই অর্থনৈতিক শিক্ষা দেওয়া উচিত বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। কলকাতায় আজ বেঙ্গল রাইজিং ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2026 অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শৈশব থেকেই এই বিষয়ে সচেতন করে তোলা প্রয়োজন। শ্রী মজুমদার বলেন, শেয়ার বাজার, IPO, SIP এবং কিভাবে বিনিয়োগ করতে হয় সে বিষয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর ন্যূনতম জ্ঞান থাকা উচিত। সেজন্য স্কুলের পাঠ্যক্রমে ফিনান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন।
1: শেয়ার মার্কেট কিভাবে ওঠে, কিভাবে নামে, SIP কি, কোনটা করলে লাভ হবে, সমস্ত যে ফিনান্সিয়াল যে জ্ঞান, মিনিমাম যে নলেজ, সেই মিনিমাম নলেজ এখনকার দিনে AI যতটা জরুরি, আমার মনে হয় ফিনান্সিয়াল নলেজ বা ফিনান্সিয়াল লিটারেসি, যেটাকে আমরা বলছি মিনিমাম ফিনান্সিয়াল লিটারেসি, সেই লিটারেসি আমাদের স্কুল সিলেবাসে আসা একান্ত প্রয়োজন।
0: উত্তরবঙ্গে বন্ধ চা বাগানগুলির ভবিষ্যৎ এবং শ্রমিকদের সমস্যা নিয়ে আজ উত্তরকন্যায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের সচিব, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাংসদ ও বিধায়ক, জেলা প্রশাসনের প্রতিনিধি, শ্রম কমিশনারেট ও টি ডিরেক্টরেটের আধিকারিক, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বন্ধ চা বাগানের মালিকপক্ষ। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বন্ধ চা বাগানগুলির বর্তমান পরিস্থিতি, শ্রমিকদের স্বার্থ রক্ষা, বকেয়া সংক্রান্ত বিষয় এবং বাগানগুলি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেপালি ভাষার মহাকবি ভানুভক্তের 212তম জন্মজয়ন্তী আগামীকাল দার্জিলিং পাহাড় তরাই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় পালিত হবে। রাজ্য প্রশাসন নেপালি ভাষার আদি কবির জন্মজয়ন্তী উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বজুড়ে নেপালি ভাষাভাষী মানুষ এই দিনটিতে সশ্রদ্ধ চিত্তে ভানুজয়ন্তী পালন করেন। কাতারের প্রাক্তন আমির প্রয়াত শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে ভারত আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যেখানে নিয়মিতভাবে জাতীয় পতাকা ওড়ানো হয়। দেশের সেই সব ভবনে পতাকা অর্ধনমিত থাকবে। আগামীকাল কোনো সরকারি প্রমোদ অনুষ্ঠান হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আল থানির প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তাকে কাতারের দূরদর্শী নেতারূপে বর্ণনা করেছেন। ভারত সরকারের তরফে শোকবার্তা জানাতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। বাংলাদেশে

0: for 7, setting a huge target of 457 for the hosts. Yastika Bhatia became the first female test centurion at Lord's, scoring 113 runs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন হিন্দি ছবির গান। প্রথম গানটি আর পার ছবি থেকে, শামসাদ বেগমের কণ্ঠে। গানটির গীতিকার মজরহ সুলতানপুরি, সুরকার ও পি নায়ার।

হসরত জয়পুরীর কথায় শঙ্কর জয়কিষণের সুরে এবারের গান প্রিন্স ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে।

ছবির নাম আঁখে। সাহির লুধিয়ানভির কথায় রবির সুরে গেয়েছেন লতা মঙ্গেশকর।

0: कभी कभी।
1: শাকিল বাদাউনির কথায় নৌশাদের সুরে এবারের গান হেমন্ত কুমারের কণ্ঠে গঙ্গা যমুনা ছবি থেকে।

লাল পাথর ছবি থেকে এবারের গান কিশোর কুমারের কণ্ঠে। গানটি লিখেছেন দেব কোহলি, সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

গুমরাহ ছবিতে শাহির লুধিয়ানভির কথায় সুর দিয়েছেন রবি, কণ্ঠে মহেন্দ্র কাপুর।

ছবির নাম ববি। শৈলেন্দ্র সিং গেয়েছেন আনন্দ বক্সির কথায়, লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে।

মজরুহ সুলতানপুরীর কথায় শচীন দেব বর্মনের সুরে তালাত মাহমুদের কণ্ঠে এবারের গান সুজাতা ছবি থেকে।

মমতা ছবির গান লতা মঙ্গেশকর এবং হেমন্ত কুমারের যুগ্ম কণ্ঠে। গানটি লিখেছেন মজরুহ সুলতানপুরি, সুর দিয়েছেন রোশন।

মান্না দে এবং সহশিল্পীরা গিয়েছেন। শৈলেন্দ্রের কথায় শঙ্কর জয়কিষণের সুরে সীমা ছবিতে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি হেমন্ত কুমার এবং লতা মঙ্গেশকরের যুগ্মকণ্ঠে জাল ছবি থেকে। গানটি লিখেছেন সাহির লুধিয়ানভি, সুর দিয়েছেন শচীন দেব বর্মণ।

হেমন্ত কুমার এবং লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩

9 ডিগ্রি কম এবং সর্বনিম্ন 28.4 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় 1.5 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 84%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘণ্টায় ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 13 জুলাই সোমবারের অনুষ্ঠান সূচি।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটায় শুভাষিত শুনবেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ। ছটা বেজে পাঁচে সঙ্গীতাঞ্জলি, ছটা তিরিশে আজকের চাষবাস অনুষ্ঠানে প্রাণীবাহিত মনুষ্য রোগ ও প্রতিরোধ বিষয়ে বলবেন ডক্টর সৌরভ চন্দ্র। ছটা বেজে চল্লিশে আপনার স্বাস্থ্য, থাকছে কথিকা স্তন ক্যান্সারের লক্ষণ ও তার চিকিৎসা, বলবেন ডাক্তার দীপ্তেন্দ্র নারাথ সরকার। প্রাত্যহিকী ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ এবং কল্লোল কোনার। সাতটা পঁয়তাল্লিশে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌমিতা ঘোষ বিশ্বাস। আটটায় বিজ্ঞানের খবর, সংকলনে অপরাজিত বন্দ্যোপাধ্যায়। আটটা বেজে পাঁচে নজরুল গীতি শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়। আটটা কুড়িতে বাংলা কথিকা রানী চন্দ এক আশ্চর্য জীবন কথা, বলবেন অনিন্দিতা ঘোষ। আটটা বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পরিবেশন করবেন শাশ্বতী বাগচি। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, নটা বেজে পঁচিশে সমীক্ষা, নটা তিরিশে গানে গানের পরবর্তী অংশ। দশটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা উপস্থাপনায় দেবাদৃতা রায়। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান বিতর্ক উপস্থাপনা পৌলমী নাগ এবং ব্রতদীপ মুখোপাধ্যায়। মেলা বারোটায় ভজন পরিবেশন করবেন সায়ন্তন অধিকারী। বারোটা বেজে পনেরো মিনিটে লোকগীতি শিল্পী রবি অধিকারী। বারোটা পঁয়ত্রিশে উনজমির দুন ফসল উপস্থাপনা স্বাগতা মণ্ডল মল্লিক। একটায় নির্বাচিত লোকগীতি, একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে লাইভ অনুষ্ঠান মহিলা মহলে, থাকছে ভ্রমণ কথা। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভ্রমণকারী রূপা দাস, অনুষ্ঠানটির উপস্থাপনায় ব্রততী দাস। দুটো বেজে তিরিশ মিনিটে ছায়াছবির গান।

গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনা শুভজিৎ সরকার। পাঁচটা বেজে তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দশম শ্রেণীর পদার্থবিদ্যা বিষয়ক আলোচনায় সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের শিক্ষক কৌশিক নস্কর এবং দুই শিক্ষার্থী। ছটা বেজে পাঁচে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন লবা মুর্মু ও সহ শিল্পীবৃন্দ। ছটা পনেরোর সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন বর্ষায় শিশুর যত্ন বিষয়ে ডাক্তার মণিমালা মুর্মুর সাক্ষাৎকার, এরপর লোকগীতি পরিবেশন করবেন স্বর্ণময়ী টুডু ও সহশিল্পীবৃন্দ এবং গোলাপী হাসদা ও সহশিল্পীবৃন্দ। ছটা বেজে চল্লিশ মিনিটে কৃষি কথার আসর অনুষ্ঠানে প্রথমে মানবতার স্বার্থেই জৈব কৃষি, এ বিষয়ে রিতেশ চন্দ্রের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর আমন ধানের মূল জমির পরিচর্যা বিষয়ে জয়দীপ বসুরায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সাতটা বেজে তিরিশ মিনিটে সমীক্ষা, রাত আটটায় লাইভ

ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। কিডনিতে জল জমা বিষয়ে ডাক্তার অভিজিৎ তরফদারের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বেহালা বাজিয়ে শোনাবেন শুভজিৎ দে। 9:30 দৃষ্টিপথ, এই অনুষ্ঠানে সুদীপ্ত সাহা রায়ের সাক্ষাৎকার নিয়েছেন দেবর্ষী ঘোষ। 10টায় বাংলা ছায়াছবির গান, 10:30 ভজন পরিবেশন করবেন সায়ন্তন অধিকারী। 10:45 নজরুল গীতি শিল্পী মৌসুমী গঙ্গোপাধ্যায়। 11টায় আধুনিক গান গাইবেন সুজিত কুমার লায়েক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে খেয়াল পরিবেশন করবেন অনিন্দ্য মিত্র, তারপর তবলা লহরা শিল্পী দেবেন্দ্রকান্তি চক্রবর্তী।

গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত। ঠুংরি পরিবেশন করবেন শ্রীমতী লক্ষ্মী নস্কর। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মৌমিতা ঘোষ বিশ্বাস। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানস শুনবেন 170তম পর্ব। 6:45 ভজন শিল্পী সায়ন্তন অধিকারী। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মেঘ বালিকা আচার্য। 8:30 নজরুল গীতি পরিবেশন করবেন মৌসুমী গঙ্গোপাধ্যায়। 8:45 আধুনিক গান সুজিত কুমার লায়েকের কণ্ঠে। 9:10 রসধারা উপস্থাপনা শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 আঞ্জুমান উপস্থাপনা আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। বেলা 12:00 সুরভি উপস্থাপনা শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনা প্রতিজ্ঞা ঘোষ। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, এটিরও উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শাশ্বতী বাগচী।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 লোকগীতি পরিবেশন করবেন রুবি অধিকারী, 5:20 উর্বশী, উপস্থাপনায় রোশন মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনা রোশন মুরারকা, 6:30 হিন্দি অনুষ্ঠান গুল গুলশান, উপস্থাপনা রোশন মুরারকা, 7:10 শিল্প সংলাপ, শিল্প শ্রমিকদের স্বাস্থ্য ও পেশাগত সমস্যা নিয়ে ডক্টর দেবযানী বসু মল্লিকের সাক্ষাৎকার নিয়েছেন শ্রেয়সী বটবেল, 7:30 দর্পণ, উপস্থাপনা রোশন মুরারকা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনা অঙ্কিতা সেন, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 13 জুলাই 2026 সোমবারের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:10 হয়ে 7 সেকেন্ড। জয় হিন্দ।